আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:58, আজ শনিবার 1948 শকাব্দ আষাঢ় 27 দিন 2026 মশিয়া জুলাই মাসের 18 তারিখ বিশ্বচেতনার প্রতিভূ মহাপ্রভু শ্রীজগন্নাথ আশিষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছ আজির প্রথম অধিবেশন। কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1200 কিলোহার্জ যোগে, এফএম্রে 100.3 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, শেষরে আসন্তু শুণবা আশোকাচার্য কণ্ঠে এই ভক্তি গীতটি। গীত রচনা অলেখচন্দ্র বিশ্বাল।

শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু সংস্কার এবং চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা করেছেন প্রফুল্ল কুমার মাঝি।

ভিতরে লোকে নিজের আপত্তি কি মতামত পৌর প্রশাসন নির্দেশকর কার্যালয় নু দাখল করে পারবে। এমস ভুবনেশ্বরর ষষ্ঠ সমাবর্তন উৎসব আজ হবা। ইতি মুখ্য অতিথি ভাবে কেন্দ্র স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া পটেল যোগ দেবে। তাঁর সহিত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং, সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী যোগ দেবার কার্যসূচী রয়েছে বলে এমস ভুবনেশ্বর কার্যনির্বাহী নির্দেশক ডাক্তার আশুতোষ বিশ্বাস কহিছেন। এই সমাবর্তনটি 684 জন ছাত্রছাত্রীঙ্কু ডিগ্রি দিয়াযিবা। রাজ্যে পব্লিক প্রাইভেট পার্টনরশিপ পিপিপি মডেলকে অধিকা মজবুত করবার লাগি ওড়িশা সরকার আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি ভিতরে গোটে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভুবনেশ্বরঠানে মুখ্য শাসন সচিব অনু গর্গঙ্কর অধ্যক্ষতাটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছে। বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা অবসরে ওড়িয়া ভাষা সাহিত্য আর সংস্কৃতি বিভাগ গুরু কেলুচরণ মহাপাত্র ওড়িশী গবেষণা কেন্দ্র তরফু ভক্তি সঙ্গীত সমারোহ গুহারি আজঠানু মূল হেউছি। রবীন্দ্র মণ্ডপঠানে তিন দিন তক হেবারকে থিবা এই কার্যক্রম এবার 20 তারিখ সরবা। শ্রীজগন্নাথ সংস্কৃতির বহুতে প্রচার প্রসার সহিত পারম্পরিক সঙ্গীতকে গোটে খাস জায়গা দেবার লাগি এই কার্যক্রম আয়োজন করা যাইছে বলে ওড়িশী গবেষণা কেন্দ্রর প্রশাসনিক অধিকারী সুচিস্মিতা মন্ত্রী কহিছেন। নয়াদিল্লির ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IIIDEM পরিসর নু ভারত নির্বাচন আয়োগ তরফু অল ইন্ডিয়া মিডিয়া ডেমোক্রেসি 2026 হয়েছে। এটি যোগ দিয়ে প্রতিনিধি মানুষ উদ্বোধন দেখি মুখ্য নির্বাচন কমিশনর জ্ঞানেশ কুমার কহিছেন, ভারতীয় সংবিধান নির্বাচন বাবদ আইন আর সময়া অনুসারে নির্বাচন কমিশনক তরফু জারি করা যাওতবা নির্দেশাবলী অনুসারে দেশে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়েছে। সম্মিলনীতে ওড়িশার 9 জন বরিষ্ঠ সাংবাদিক আর গণমাধ্যম প্রতিনিধি মানে সামিল হয়েছেন। সম্মিলনীর মুখ্য বিষয়বস্তু রয়েছে অংশীদার মানুষ জুড়বার, গণতন্ত্রকে বরকস করবা, নির্বাচনটি গণমাধ্যমর ভূমিকা। পানিপাগ লঘুচাপর বলে রাজ্যের ভিন ভিন জায়গানু বর্ষা লাগি রয়েছে। আজ বরগড়, সুবর্ণপুর, বৌদ্ধ আর বলাঙ্গীর জেলার গোটে জোড়ে জায়গানু অতি জবর বর্ষা হবা বলিকি ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। সিয়াড়ে সম্বলপুর, ঝারসুগুড়া, সুন্দরগড়, দেবগড়, নুয়াপড়া, কলাহান্ডি, কন্ধমাল, নবরঙ্গপুর, অনুগুল, কেন্দুঝর, ময়ূরভঞ্জ জেলা নভিল জবর বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। এছনি আঞ্চলিক খবর ইন শেষ হল, আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

0: শুনিলি সূচনা এবং মনোরঞ্জন ধর্মী কার্যক্রম প্রস্তুতি এবং উপস্থাপনার থিলে সচ্চিদানন্দ মল্লিক। শ্রোতাবন্ধু, বর্তমান চাষবাস উপরে আধারিত কৃষিভিত্তিক কার্যক্রম চাষের কথা শুনন্তু। আজ শুনবে ধান তলিপটির যত্ন সম্পর্কে, উপস্থাপনা প্রণতি মিশ্র।
1: আমি সহজী লোক মানে এই বর্ষার মজা নেলা।

0: মেকআপ সেবা হচ্ছে দুই প্রকারর। প্রথম ভণ্ডার মেকআপ এবং দ্বিতীয় পাড়িয়া মেকআপ। ভণ্ডার মেকআপ শ্রীমন্দির মধ্যে ভিতর ভণ্ডার আহার ভণ্ডার উভয় তত্ত্বাবধারক। সেইপরি পাড়িয়া মেকআপ ভণ্ডার মেকআপঙ্ক ঠারু বেশপাই আবশ্যক স্বর্ণ অলঙ্কার নেই পুষ্পাড়কঙ্কু দেবা, আউ বেশ সরিলা পরে পুনশ্চ আনি ভণ্ডার মেকআপঙ্কু হস্তান্তর করিবা হচ্ছি তাঙ্কর দায়িত্ব।
1: জগন্নাথঙ্ক স্বতন্ত্র রত্ন ভণ্ডার আছে। রত্ন ভণ্ডার দুই ভাগে বিভক্ত, ভিতর ভণ্ডার আর বাহার ভণ্ডার। যে বাহার ভণ্ডার সে বাহার ভণ্ডার দায়িত্বে আছে ভণ্ডার মেকআপ। ভিতর ভণ্ডারে আমার যে সব সামগ্রী আছে দৈনন্দিন যে ভেষরে আপনার দেখুছেন ঠাকুর গোড় হাত সব লগাউছেন কিরিটি লগাউছেন সব ভিতর ভণ্ডার। সকাল মঙ্গলা আরতি হয় যে মালতি বটা যেথের কপুর রাখা যায় সে সুনার তৈরি, ঠাকুর যে জীব চলে সে সুনা জীব চলা, ঠাকুর যে পিঙ্গল।

শ্রোতাবন্ধু প্রচার করছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জীকৃত মহাকাব্য বৈদেশী বিলাসের সঙ্গীতাত্মক পরিবেশণ প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি এবং ডক্টর শান্তনু কুমার রথ, সঙ্গীত পরিচালনা ডক্টর সুচিত্রা মহাপাত্র, কণ্ঠশিল্পী মানে হলে ঘনশ্যাম পণ্ডা, গীতারাণী দাস, দিবাকর মহান্তি এবং শিবারাণী মহাপাত্র, বর্ণনারে ডক্টর শান্তনু কুমার রথ।

শুনন্তু এক সূচনা আকাশবাণী ভবানীপাটনা আকাশবাণী জয়পুর এবং আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রের এক বর্ষর অ্যাপেন্ট্রিস ট্রেনিং পাই এগারোটি প্রার্থীঙ্ক পাই দরখাস্ত আহ্বান করা যাইছে। প্রার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করিথিবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইন ইলেকট্রোনিক্স প্রার্থীঙ্কু অগ্রাধিকার দিয়াযিব। প্রার্থীঙ্কু তালিম সময়রে মাসকু 10,900 টাকার বৃত্তি ভত্তা প্রদান করা যাইব। যোগ্য প্রার্থীমানে চলিত জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত এনটিএস পোর্টালে আবেদন করে পারিবে। সূচনাটি এতিকরে শেষ হেলা। আসন্তু শুনিবা আনন্দ বক্সীঙ্ক গীত রচনা এবং লক্ষ্মীকান্ত পেরিলালঙ্ক সঙ্গীত নির্দেশনার দ্বৈতবন্ধুরে এসপি বালা সুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকর কথাচিত্র এক তুজি কে লিয়ে।

শেষ হইল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শ্রোতাবন্ধু এথর আসন্তু শুনিবা কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত। আরম্ভরে কথাচিত্র কেহি জণে ভল লাগিরি নিজামক গীত রচনাকু কণ্ঠ দেইছন্তি কৃষ্ণ বেউরা, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

শ্রোতাবন্ধু, বর্তমান নঙ্ক দুর্ভিক্ষ শ্রীজগন্নাথঙ্କ ବିଷୟରେ କିଛି ଜଣାଅଜଣା ତଥ୍ୟ ରହିଛି। ଆଜି ପାଇଁ ନିଶ୍ଚୟ ଆପଣମାନଙ୍କୁ ରୁଚିବୋଧ

শ্রোতা বন্ধু, এথর আসন্তু জানিব কিছি স্বাস্থ্য সম্বন্ধীয় সূচনা। পানি পিইবার সঠিক সময়। তিন গ্লাস পানি সকালে উঠিবা পরে শরীরর ঊর্জাকু সক্রিয় করে। দুই গ্লাস গাধোইবা পরে রক্তচাপ ব্লড প্রেসর কম করে থাকে। দুই গ্লাস খাইবার তিরিশ মিনিট পরে খাদ্য হজম করে। অধা গ্লাস শোবা পূর্ব পানি পিইবা উচিত, হৃদরোগ রোকি থাকে। জানিনেবা বর্তমান পিজুড়ি স্বাস্থ্য পাই বহুত উপকারী। পিজুড়ি ফাইবর থিবার এহা হজম প্রক্রিয়াকু সহজ করে থাকে। পিজুড়ি ফাইবর থিবার এহা কোলেস্ট্রল মাত্রাকু হ্রাস করে থাকে। পিজুড়ি খাইবা দ্বারা আমার খাদ্যনলীর চলন ঠিক হয়ে থাকে। খাদ্যনলীর খাদ্য লাগিকি রহি নথায়। পিজুড়ি ওজন হ্রাস করিবারে সাহায্য করে থাকে। পিজুড়ি ত্বচাকু সুস্থ ও সতেজ রাখি থাকে। পিজুড়ি ভিটামিন সি থিবার এহা রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে থাকে। পিজুড়ি মধুমেহ রোগী লাভদায়ক হয়ে থাকে। পিজুড়ি হঠাৎ সুগার লেভেল কু বড়া দিয়ে নাই। পিজুড়ি খাইবা দ্বারা হার্ট সুস্থ রয়ে থাকে। রক্তহীনতা সমস্যা দূর করা এই পাঁচটি খাদ্য আসন্তু জানিবা। ডালিম্ব সপ্তাহে দুই রু তিন থর খাইবা। বিটরুট সালাড জুস ভজা তরকারি পকাই খাইপারে। প্রতিদিন গোটিয়ে খাইবে খজুরিয়া। প্রতিদিন খাইবা দ্বারা এতে আইরন কন্টেন্ট শরীরের হিমোগ্লোবিন তৈরি করে থাকে। গজামুগ ও গজাবুট প্রতিদিন সকালে খালি পেটরে খাইবা ভালো।

খোলা ঝরকা কার্যক্রমরু বিদায় নেবার সময় হয়ে যাই কার্যক্রমটি এটি শেষ করা হব। আগামী অধ্যায়ে কিছু সূচনা, স্থানীয় খবর, জনা অজনা তথ্য সহ সুমধুর সঙ্গীত নিয়ে আসবু। কার্যক্রমকে নিয়ে আপনার সুচিন্তিত মতামত অপেক্ষার আমাকে চিঠি পঠাইবার ঠিকানা চিঠি পাইছু কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা পিন নম্বর 7660001। আমার হোয়াটসঅ্যাপ নম্বর মধ্যে মতামত জনাই পারিবে, নম্বরটি হল 8895994143। আজর উপস্থাপনার থিলি মো আপনার রেডিও সাথী স্বপ্নকুমার বেহরা রহুছি, নমস্কার।

0: আরে ভিক্ষার্থী মানুষ ভিক্ষা দেওয়া হচ্ছে
1: ধর্ম রাজা মানকর কর্তব্য।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: তু যদি মতো হাত পাতি ভিক্ষা মাগুছু রহবা তোতে চারিগোটি স্থান দেবি।
1: রহবা আপনার এত বড় মর্ত্য মন্ডল ভিতরে মতো সবু চারিগোটি স্থান দেবে?
0: হ্যাঁ।
1: হলে প্রভু, এই যে চারিগোটি স্থান দেবে,
0: হ্যাঁ
1: কোন মতো টিকি কহিবে?
0: মনে রাখবু না লিখি রাখবু?
1: হ্যাঁ মনে রাখবি।
0: মনে রাখবু
1: নিশ্চয়।
0: আরে প্রথম

0: যাই গুপ্ত বেশরে
1: রহিলা যাই মুকুটরে
0: কলি গোটিয়ে গুপ্ত বেশ ধারণ করি
1: হ্যাঁ
0: পরক্ষিত রাজাঙ্কর মুকুট ভিতরে পশিগলা
1: আচ্ছা
0: সেতেবেলে পরক্ষিত রাজাঙ্কর মতিষ্ক বিভ্রম হেগলা
1: হ্যাঁ
0: সে কোয়াড় আসিছন্তি
1: হ্যাঁ
0: কোয়াড় যিবে কোন করিবে তাঙ্কর আর জ্ঞান রহিলে নাহি
1: তাঙ্কর আর হিতাহিত জ্ঞান রহিলে নাহি
0: কণ্ঠরুদ্ধ হেগলা
1: আচ্ছা
0: পানি পিইবি বলি
1: আশা করি
0: নিকটরে থিলা অক্রিমণিক আশ্রম
1: আশ্রম
0: অক্রিমণিক আশ্রমরে যাই পৌঁছি গলে
1: হ্যাঁ
0: সেতেবেলে অক্রিমণি কোন করিছন্তি
1: কোন করিছন্তি
0: সেতেবেলে

0: আজি পরীক্ষিত রাজা রাগর জর্জরিত হই সে মলা সাপটিকে ধনুহুড়ে টেকি আনিলে
1: টেকি আনিলে
0: অক্রি মুনি গলায় লব্বাই দেলে
1: আচ্ছা
0: রে ঋষি জলমুন্দে মাগিবার তু দেলু না
1: দেলু না
0: মো কথা তু শ্রবণ কলু না তেণু করি মলা সাপটি তো গলায় পড়ি থাউ
1: পড়ি থাউ
0: তো শিষ্য মানে তো পুয় মানে আসে দেখলে তোতে ঘৃণা করবে
1: তো ঘৃণা করবে
0: যেতবেলে পরীক্ষিত রাজা গোটে মলা সাপটি অক্রি মুনি গলায় লম্বাই দিয়ে চালি যাই
1: চালি যাই
0: শিষ্য মানে আসি কথা দেখলে ধাই যাই অক্রিমুনিঙ্কর পুত্র হচ্ছেন শৃঙ্গী মহামুনি
1: আচ্ছা
0: শৃঙ্গী মুনিঙ্ক নিকটে কুমন
1: কন বলে কহিলে
0: হে শৃঙ্গী মহামুনি
1: আচ্ছা
0: তোম বাপা তপস্যা করে বসিথিবা সময়রে
1: বসিথিবা সময়রে
0: জনে রজা আসি গোটে মলা সাপটিয়ে তোম বাপাঙ্কর গলায় লম্বাই দিয়ে চালিগলা
1: আচ্ছা আচ্ছা
0: সেতবেলে শৃঙ্গী মহামুনি সরজ নদীরে স্নান করুথিলে
1: স্নান করুথিলে
0: পিতাঙ্ক গলা।

0: আজি পিতাঙ্ক গলাৰে সর্প লম্বাইবা শুনি
1: দেলে অভিশাপ সেইঠাৰে শৃঙ্গী মুনি
0: বাপাঙ্ক গলাৰে মলা সাপ লম্বাইবা কথা শুনি
1: হাঁ
0: শৃঙ্গী মুনি রাগরে জর্জরিত হৈ
1: আচ্ছা
0: সরজু নদীৰু জলগণ্ডুষ টেকি দেলে
1: টেকি দেলে
0: আজি অভিশাপ দেউছন্তি
1: আচ্ছা
0: হে দশ দিগপাল
1: হাঁ
0: হে ইন্দ্রচন্দ্র বরুণ কুবের
1: বরুণ কুবের
0: সাক্ষী থাও।

0: আজি শৃঙ্গী মহামুনি রাগর জর্জরিত হই
1: জর্জরিত হই
0: আজি অভিশাপ দেলে
1: অভিশাপ দেলে
0: হে দশদিগ পাল
1: আচ্ছা
0: হে ইন্দ্রচন্দ্র বরুণ কুবের
1: বরুণ কুবের
0: তুমি আজি সাক্ষী থাও
1: হ্যাঁ
0: হ্যাঁ আজি প্রথম থর পাই অভিশাপ দেউছি
1: কোন
0: যে রাজা দুঃসাহসী
1: সাত দিন তক্ষক দংশন করু আসি
0: যে রাজা মো বাপাঙ্কর গলারে মলা সাপ দিয়ে লম্বে দিয়ে চালি যাইছি সে রাজা যে হো না কাহিকি সে যে যেউঠি থাউ না কাহিকি তাকে সাত দিন মধ্যে তক্ষক নাগ দংশন
1: দংশন করু
0: কেতে বড় অনর্থ ঘটিগলা আজি ধর্ম প্রাণ পরক্ষিত রাজাঙ্ক অভিশাপ মিলিগলা সে অভিশাপর মুক্তি পাইবা পাই
1: মুক্তি পাইবা পাই
0: আজি অক্রি মহামুনি যাই পরীক্ষিত রাজাঙ্ক উপদেশ দেউছন্তি
1: উপদেশ দেউছন্তি
0: হে রাজা পরক্ষিত হে রাজা পরীক্ষিত
1: আচ্ছা আচ্ছা
0: তুমকু তো অভিশাপ মিলিছি
1: মিলিছি
0: ঋষি বাক্য কেবে অন্যথা হেব না
1: না না না
0: তুমি এই ক্ষণি রাজ্য ত্যাগ করি
1: রাজ্য ত্যাগ করি
0: তুমি চালি যাও নৈমিষারণ্য
1: নৈমিষারণ্যকু
0: নৈমিষারণ্যরে কোন করিব
1: কোন করিব
0: নৈমিষ

0: আজি পরীক্ষিত রাজাঙ্কর অভিশাপ মোচন হওয়া পাই
1: আচ্ছা
0: অক্রী মহামুনি যাই পরীক্ষিত রাজাঙ্কু বুঝাউছন্তি
1: আচ্ছা আচ্ছা
0: হে পরীক্ষিত রাজা
1: হ হ
0: তুমি অভিশাপুর মুক্তি পাইবা পাই কেবল গোটিয়ে মাত্র উপায় আছে
1: গোটিয়ে মাত্র উপায়
0: তুমি এই ক্ষণে রাজ্য ত্যাগ করি
1: হ্যাঁ
0: রাজপোশাক পরিত্যাগ করি যোগী মুনি মানক ভলি কসাবস্ত্র পিন্ধি
1: কসাবস্ত্র পিন্ধি
0: তুমি চালি যাও নৈমিষা অরণ্য
1: নৈমিষা অরণ্য
0: নৈমিষা অরণ্য বসি ব্যাসদেব সুত
1: মুনি জনক কহন্তি পুণ্য ভাগবত
0: ব্যাসদেবঙ্কর পুত্র হউছন্তি শুক মহামুনি
1: হ্যাঁ
0: ব্যাসদেবঙ্কর পুত্র হউছন্তি
1: শুক মহামুনি
0: সে নৈমিষা অরণ্যরে বসি মুনিজন মানুষ পুণ্য ভাগবত কাহিনী
1: কহুছন্তি
0: তুমি যদি সাত দিন মধ্যে সম্পূর্ণ ভাগবত কাহিনী শ্রবণ করে পারিব
1: শ্রবণ করে পারিব
0: তাহলে তোমার এই অভিশাপ মোচন হয়ে যাব
1: ঠিক আছে
0: সেতবে পরীক্ষিত রাজা বিচার কলে
1: কোন

0: আজি বিচারন্তি পরীক্ষিত রাজন
1: কি লাভ রাজ্য ধন সন্মান
0: পরীক্ষিত রাজা বিচার কলে কি লাভ ধন সন্মান কিয়ে কাহার পুত্র বন্ধু নাতি
1: জনমা মরণ সংসার রীতি
0: এ ব্রহ্ম শাপরু মুক্ত মুকতি
1: কৃষ্ণ রস ভক্তি হৃদয়ে চিন্তি মিলিলে সুকমুনি কতি
0: আজি কৃষ্ণ ভগবান কৃষ্ণকর ভক্তি হৃদয়ে চিন্তা করি
1: কাহিনী শ্রবণ করিয়া পাই
0: আজি ভাগবত কাহিনী শ্রবণ করিবা পাই
1: আচ্ছা
0: আজি পরীক্ষিত রাজা সুকমুনিক নিকটে যাই পৌঁছিলে
1: পৌঁছি গলে
0: সুকমুনিক পাদ বন্দনা করি কহুছন্তি
1: কোন বলি কহুছন্তি
0: হে সুকমহর্ষি
1: আচ্ছা আচ্ছা
0: এ ব্রহ্ম সাপরু মুক্তি হেবা পাই
1: মুক্তি হেবা পাই
0: মতে কিছি উপায় কহি দিও
1: কহি দিও
0: সেতেবেলে সুকমহর্ষি কহিলে সুকমহর্ষি কহিলে
1: আচ্ছা
0: তুমি সাত দিন মধ্যে যদি সম্পূর্ণ ভাগবত কাহিনী শ্রবণ করে পারিব
1: শ্রবণ করে পারিব
0: তাহলে ব্রহ্ম অভিশাপ মোচন হয়ে যাব
1: নিশ্চিত
0: যদি পরীক্ষিত রাজা ধর্মপরায়ণ রাজা এত বড় ধর্মপরায়ণ রাজা যদি কলিরাজাঙ্কর হাবুড়ে পড়ি আজি ব্রহ্মশাপ
1: অভিশাপ পাইছন্তি
0: যদি আমি পাঁচটি জিনিস পরিত্যাগ করিবা
1: পরিত্যাগ করিবা
0: গোটিয়ে হলা মদ্যশালা
1: মদ্যশালা
0: গোটিয়ে হলা
1: কনসেইখানা
0: তৃতীয় হল বেশ্যাদ্বার
1: আচ্ছা
0: চতুর্থ হল জুয়া খেল
1: জুয়া খেল
0: পঞ্চম স্থান হল সুবর্ণ
1: এই পাঁচগুড়ি স্থানকে যদি আমি পরিত্যাগ করিবা
0: তাহলে কলিরাজা আমার পাখে প্রবেশ করে পারিব না
1: নিশ্চয়
0: আমার এই ভারতবাসীকে আমার দেশবাসীকে আমি এতিকি প্রার্থনা করছু
1: যে পাঁচগুড়ি স্থানর দূরেই রুহন্তু
0: দূরেই রুহন্তু এতি কহি আমার কার্যক্রমে আমি এখানে বিদায় করছু।
2: শুনুছিলে লোকগীত ক্রমে ধুড়ুকি গীত আকাশবাণী ভবানীপাটনা এথর আসন্তু শুনিবা কেতোটি সুগম সঙ্গীত তা পূর্বরু এই বিজ্ঞাপন কার্যক্রমের প্রথম শিল্পী হলে সুদর্শন প্রধান গীত রচনা দিবাকর নায়ক

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শিল্পী স্বাগতিকা রথঙ্ক কণ্ঠরে, গীত রচনা রজনীকান্ত নায়ক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ইথর শিল্পী গোপাল কৃষ্ণ বেহরাঙ্ক কণ্ঠরে, গীত রচনা কীর্তন নারায়ণ পাত্রী।

0: ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନଆରୋଗ୍ୟ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରାୟ 60 କୋଟି ଲୋକ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଗଣା ଉପଚାର ପାଇଁ ହୋଇଛନ୍ତି ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ 12 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ମାଗଣା ଚିକିତ୍ସା କରାଯାଇଛି, ଯେଉଁଥିରେ ଗରିବ ପରିବାରଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ପ୍ରାୟ 2 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇପାରିଛି। ଆଜି ହିଁ ଆୟୁଷ୍ମାନ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରି ଆୟୁଷ୍ମାନ କାର୍ଡ ବନାନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ 1455 ନମ୍ବରକୁ କଲ୍ କରନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আপনমেন শুনুছন্তি কেতটি সুগম সংগীত ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେଉଛି ମିଡ଼ିୟମ ୱେଭ୍‌ରେ 248 ମିଟର ତଥା 1206 କିଲୋହର୍ଟ୍ଜ ଯୋଗେ, ଏବଂ ଏଫ୍ଏମ୍ ମାଧ୍ୟମରେ 100.3 MHz। ଆପଣମାନେ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏୟାର ଏପ୍ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଶୁଣିପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଶିଳ୍ପୀ ନିହାରିକା ପଟ୍ଟନାୟକ ଏବଂ ପଙ୍କଜ ବେହେରା, ଗୀତରଚନା ହିମାଂଶୁ ଭୂଷଣ ସାବତ୍।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষরে গীতিকার হিমাংশু ভূষণ সাবতক রচনারু দ্বৈতকণ্ঠরে শিল্পী অর্জুন চরণ সামল এবং গীতা পটনায়ক।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।
4: দেশ

0: କଣ ପାଇଁ?
1: ଆରେ ଆଉ ସାନ ବୋହୁ, ଏଇଟା ତୁମ ନାଁରେ ଆଉ ଏଇଟା ମୋ କଣ୍ଢେଇର ନାଁରେ।
0: କିନ୍ତୁ ଜେଜେ ମା, ତୁମ ନାଁରେ
2: ସବୁ କିଛି, ମୋ ବ୍ୟାଙ୍କ ଲକର ଫିକ୍ସଡ ଡିପୋଜିଟ ସବୁଥିରେ ୟାଙ୍କୁ ହିତ ନୋମିନି ରଖିଛି। କାଲିକୁ ଯେବେ ମୁଁ ନଥିବି ସେତେବେଳେ ୟାଙ୍କୁ ଟଙ୍କା ମିଳିବା ସହଜ ହେବ।
1: ଶୁଭ ଶୁଭ କୁହ କଣ?
3: RBI କହେ
1: ସଚେତନ ହୁଅନ୍ତୁ, ସତର୍କ ରୁହନ୍ତୁ।
4: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
5: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
6: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: আপনার ঘরটা 1970 তৈরি হইছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
3: লোকগীত ক্রমে শুনছন্তি একতার ভজন পরিবেশন করিছন্তি শিল্পী নিত্যানন্দ পণ্ডা এথর পুরাতন রচনার।

0: দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমর শেষ গীতটি উপেন্দ্র ভঞ্জঙ্কর রচনার।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষী আজর বনানী রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা আমনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা, তাহত আলোচনার অংশগ্রহণ করছেন দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার, কেতে মহৎপূর্ণ ও কেতে মহৎ কাম এটা।
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফর বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্ল্যানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক।

0: অতি চমৎকার।
1: হেইটি বাই আসিলেনি,
2: ভাগ্য
3: ভাগ্য
0: মহাভাগ্য।
4: মল্লি অতিথি মানুম কহিদে, আজির নৃত্য গীতর আসর স্থগিত করা যাইছি, সেমানে কালি আসিবে।
3: কাহিকি চারুলতে, এভাবে দারুণ নিষ্পত্তির কারণ কোন চারুলতে?
2: ইয়া অন্যায়, ঘোর অন্যায় চারুলতে।
1: বাই তো কহিদে ভিতরকু চালি গলেনি, আউ পচারুচন্তি কাহাকু?
3: হেলে এতে রাতির আমি যিবু কুয়াড়ে যে?
1: সমুদ্র কূলকু চালি যাআন্তু, শীতল পবন বহু থিব, রাতিটা সেইঠি কটেই দেবে।
2: তাহলে চালো বন্ধু।
3: চালু না।
5: চারুলতে
4: কুহন্তু প্রিয়তম,
5: ই তুমি কোন কল?
4: কোন কলি?
5: অতিথি মানুকু নিরাশ করি ফেরি দেল যে।
4: কালি কি আসিবা পাই কন্ট দেলি পরা।
5: কেতে আশা নেই রাতিক পাই আসিলে, সথেরে আনিথিলে মনলাখে উপহার, বিপুল ধন, আয় অলঙ্কার, সে সবুকু তুচ্ছ করে দেল।
4: মোর অতি প্রিয় ভক্ত কবি বলরাম দাসঙ্ক তুলনারে সে সমস্ত মূল্যবান উপহার অতি তুচ্ছ, অতি নগণ্য। কহিলে এত দিন পরে এ অভাগিনী চারু কথা আপনকর কেমিতি মনে পড়িলে?
5: তুমি তো জানিছ চারু, প্রভু চকাটোলাঙ্কর এ অধম সেবক তা নিজ আয়ত্তরে নথায়, তা ডোরি যেই আড়কু টানি নিয়ে মু সেই আড়কু উটারি চালি যায়।
4: বুঝিলি, রাতি পাহিলে নীলাদ্রি বিহারীঙ্কর পবিত্র ঘোষ যাত্রা, তো তারি রথ দৌড়ি টানিবাকু শ্রীক্ষেত্রকু আগমন। ঠিক কহিলি না?
5: কালিয়ার ডোরি ঠারু আউ এক শক্ত ডোরি মতে এঠিকে আকর্ষিত করিথায় চারু।
4: সে পুনি কেউ ডোরি প্রিয়?

0: যা যা,
1: তাকু এমিতি ধক্কা দিয়ে দেলি যে রথর গড়ি গড়ি যাই তলে পড়িলা, গোড় হাত ছিঁড়ি যাই লহু লুয়াণ হয়ে যাইছি। হেই দেখুন জেজে, দেখুন সেটি কেমনি সে উঠিকি বসিলানি।
0: আরে সে তো সেটি বসি কান্দুচি।
1: হ্যাঁ পরা জেজে, দি হাত মথারে লগাই রথ উপরে দিহকু চাই কোন গুড়াই গুণু গুণু গুণু গুণু হউচি।
2: প্রভু প্রভু শরণ রক্ষিণ মহাবাহু, তো বলরে কোন এইয়া দিলা, তো পুরা ভক্ত বছল হরি, তু লল্দি ঘোষণে থাউ থাউ মতে পর হস্তরে দণ্ড দিলু, তো সুদর্শন চক্রে যদি মো মুল্ড গণ্ডি কু হাণি দি গড় করে দেই থাকু, মুটি দুঃখ করি নথাতে, তু মোর প্রাণ বন্ধু বলি তো ছাবকু দৌড়ি আসিলি যে তো মতে এই পুরস্কার দেলু।